মুখ রকন ভেট ভোকি মুখ রকন ভেট ভোকি উলে উল্লাই হচ্ছায় উলে উল্লাই হচ্ছায় উলে উল্লাই হচ্ছায় উলে।